আসরের শুরুতে জলযান যাত্রা সংক্রান্ত কিছু বিবরণ। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতির উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই দুপুর 12টা নাগাদ ওই একই পথে রঙ্গত থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি হার্টবে আগামীকাল সকাল 6টা 15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে গমন করবে। জলযানটি ওই দিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে প্রস্থান করবে। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই একই দিনই সকাল 8:45 স্বরাজ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ।

এবারে আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে কিছু কথা। 1936 সালের 8ই জুন যাত্রা শুরু করা আকাশবাণী অল ইন্ডিয়া রেডিওর, 2026 সালে তার 90তম বর্ষে পদার্পণ করছে, যা ভারতীয় সম্প্রচারের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইল ফলক। 591টি কেন্দ্র, 23টি ভাষা এবং 146টি উপভাষার মাধ্যমে 98% জনসংখ্যাকে কভার করে। এটি দেশের বৃহত্তম বেতার নেটওয়ার্ক হিসেবে তথ্য, শিক্ষা ও বিনোদন পৌঁছে দিচ্ছে। আকাশবাণীর 90 বছরের উল্লেখযোগ্য দিকসমূহ। ঐতিহাসিক যাত্রা, 1927 সালে ব্যক্তিগত উদ্যোগে যাত্রা শুরু হলেও 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস অল ইন্ডিয়া রেডিওতে পরিণত হয়। 1956 সালে আকাশবাণী নামটি গ্রহণ করা হয়। 9 দশক ধরে বহুজন হিতায় বহুজন সুখায় এই মূল মন্ত্র মেনে আকাশবাণী ভারতের কৃষি, নারী, যুব এবং গ্রামীণ উন্নয়নমূলক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে আসছে।

0: নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for short service commission, information technology entry. Last date for submission is 1st June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat.
0: আসা যাওয়া ও বিদায় নেওয়া, জীবনের এই দুটি ঘটনা কখনো গুরুত্বহীন ও কখনো গুরুত্বপূর্ণ। বিদায় নেওয়া আর চিরদিনের জন্য প্রিয়জনকে ছেড়ে যেতে হয় যদি, বা বিদায় নিতে হয়, তাহলে সেটা খুবই বেদনাদায়ক। আর যদি এটা বলা হয় যে সে আবার ফিরে আসবে, তাহলে সেই প্রতিশ্রুতি অনেক আনন্দ দেয় দুঃখের মধ্যেও।

আপনি গিয়েছেন আপনার প্রিয় মানুষটির সঙ্গে দেখা করতে, কিন্তু সে আপনাকে ফিরে আসতেই দেবে না, তখন আপনার কি করণীয় থাকে শুধু এই প্রতিশ্রুতি দেওয়া ছাড়া?

0: பெண் அச்சை.
1: না বলে প্রিয় মানুষটির সঙ্গে দেখা করতে যাওয়া যেতেই পারে, কিন্তু না বলে কি বিদায় নেওয়া যায়?

প্রিয় মানুষটির ব্যবহারে অতিষ্ঠ হয়ে তাকে চলে যেতে বলতে ইচ্ছে করে, নিজে না বলে বান্ধবী ললিতার সাহায্য নিতে হয় নিরুপায় হয়ে।

কখনো কখনো মনের মানুষটি রাগ বা অভিমান করে চলে যায়, তখন বলার মতো কিছু থাকে না, শুধু চেয়ে চেয়ে অনিমেষ নয়নে দেখতে হয় যে সে চলে যাচ্ছে।

শ্রোতা বন্ধুরা, বাংলা অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনছিলেন আধুনিক গানের আসর সঞ্চারী, প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। আজকে সান্ধ্য বাংলা অনুষ্ঠান থেকে আমি সঙ্গীতা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।